0: অজানা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রহন্তু সুরক্ষিত রহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট, হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: লোকগীত ক্রমরে শুনন্তু খঞ্জনি ভজন, পরিবেশন করিছন্তি সনাতন মহান্তি এবং সাথী।

0: নমস্কার শ্রোতা
1: বন্ধু,
0: শ্রোতা বন্ধু, অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা সহ সচেতনতার বিশেষ কার্যক্রম আম কেন্দুঝর আম ডিএমএফ রু স্বাগত জনাউছু। শ্রোতা বন্ধু, কৃষি আম জীবন জীবিকার মুখ্য অঙ্গ। দেশের শতকড়া 80% লোক কৃষি উপরে নির্ভর করুথিবা বেলে আম জেলার ভাই ভৌণী মানে মধ্যে কৃষি উপরে নির্ভর করে থাকে। কৃষির বিকাশ পাই জেলা খনিজ প্রতিষ্ঠান নিরন্তর ভাবে প্রচেষ্টা জারি রাখিছি। কৃষি কার্য পাই জলসেচনর আবশ্যকতা থিবা বেলে ডিএমএফ সহায়তায় উঠা জলসেচন মাধ্যমে জমিকু জলসেচিত করা যাই পারুছি। ডিএমএফ সহায়তায় উঠা জলসেচন কার্যক্রমকে নিয়ে আজির কার্যক্রমে এক উপস্থাপনা।
2: জোড়া ব্লকর কন্ড্রা গ্রাম পঞ্চায়েত অধীনরে কানপুর গ্রাম। এই গ্রাম কানপুর নদীবন্ধর তলমুণ্ডরে অবস্থিত। এই গ্রামের এক মিশ্রিত ভূমি ব্যবহার ঢাঞ্চা আছে, যাহার এক প্রমুখ অংশ জঙ্গল দ্বারা আচ্ছাদিত। গ্রামর জঙ্গল অঞ্চল প্রায় 118.25 হেক্টর, চরাভূমি প্রায় 43.93 হেক্টর। কৃষি গ্রামবাসীঙ্কর প্রাথমিক বৃত্তি হয়ে রয়েছে এবং এরপরে পশুপালন, শ্রম, গাড়ি চালনা এবং খনি সম্বন্ধীয় শ্রম কার্য দ্বারা পরিপূরক। স্থানীয় সম্প্রদায় পাই জীবিকা এবং খাদ্য পাই লঘু বনজাত দ্রব্য সংগ্রহ মধ্য এক প্রমুখ ভূমিকা গ্রহণ করে।
0: গ্রামবাসী মানে খরিফ ঋতুরে মুখ্যতঃ আত্মনির্ভর পাই প্রমুখ ফসল চাষ করন্তি, যাহা সেমানঙ্ক পরিবারকু খাদ্য সুরক্ষা প্রদান করে। অধিকাংশ পরিবার পাই সেমানঙ্ক বগিচারে পনিপরিবা মধ্য চাষ করন্তি। পূর্বরু গাঁরে জলসেচন সুবিধা উপলব্ধ নথিলা, যাহা চাষীমানঙ্কু রবি এবং গ্রীষ্ম ঋতুরে দ্বিতীয় ফসল করিবা পাই নিরুৎসাহিত করুথিলা। যেতেবেলে কিছু চাষী দ্বিতীয় ফসল চাষ করিবাকু চেষ্টা করুথিলে, সেতেবেলে সেমানঙ্কর নিশ্চিত জলসেচন সুবিধার অভাব রহিথিলা, যাহা ফলরে বারম্বার ফসল বিফল হেউথিলা। এই কারণরু অধিকাংশ চাষী মৌসুমি পরবর্তী সময়ে পড়িয়া জমিরে ফসল চাষ করিবারু বঞ্চিত হেউথিলে।
2: গ্রামবাসী মানে সম্মুখীন হেউথিবা অন্য এক প্রমুখ চ্যালেঞ্জ থিলা বারম্বার হাতী আক্রমণ। প্রতিবর্ষ হাতী খরিফ, রবি এবং গ্রীষ্ম ঋতুরে ফসল নষ্ট করে চাষীমানকর প্রবল ক্ষতি করন্তি। বারম্বার ফসল ক্ষতি এবং জলসেচন সহায়তা অভাবরু অনেক গ্রামবাসী দ্বিতীয় ফসল চাষ করিবাকু ইচ্ছুক নথিলে।
0: প্রারম্ভরে চারিটি পরিবার ডিজেল পম্প ব্যবহার করে ছোট ছোট জমিরে পনিপরিবা চাষ করিবাকু আগ্রহ দেখাইথিলে। পরে তিনোটি পরিবার মিলিত ভাবরে এই ছোট ছোট জমিরে সামূহিক ভাবরে পনিপরিবা চাষ করিবা আরম্ভ করিথিলে। সেমানঙ্কর প্রয়াস মুখ্যতঃ বজারু মহঙ্গা পনিপরিবা কিনিবা উপরে নির্ভরশীলতা হ্রাস করিবা দ্বারা প্রেরিত হইথিলা, যাহা সেমানঙ্ক পরিবার পাই আর্থিক দৃষ্টিরু কষ্টকর থিলা।
2: পূর্বরু এই পরিবারগুড়িক ডিজেল পম্প ব্যবহার করি এবং নিকটস্থ কেনালরু পানি পম্প করি আত্মব্যবহার পাই প্রায় অধ একর জমিরে পনিপরিবা চাষ করুথিলে। সীমিত জলসেচন সুবিধা এবং উচ্চ ইন্ধন খরচ যোগু চাষ ঋতুকালীন এবং ছোট পরিমাণে রহিলা। তথাপি সৌরলিফ্ট জলসেচন ব্যবস্থা স্থাপন পরে পরিবারগুড়িক চাষকু বিস্তার কলে এবং বর্ষসারা ফসল নেবা পাই যোজনা আরম্ভ কলে।
0: সৌর লিফ্ট জলসেচন ব্যবস্থা স্থাপন পরে কানপুর গাঁর মুন্ডা জনজাতির পরিবার মানে মিলিত ভাবরে বিবিধ কৃষি মাধ্যমে সেমানঙ্কর জীবিকা পরিবর্তন কলে। তিনোটি পরিবার রসিকা চত্তর, ধনুর্জয় মুন্ডা এবং সুরেন্দ্র চত্তর একাঠি হয়ে প্রায় 5 একর জমিরে সামূহিক ভাবরে পনিপরিবা চাষ আরম্ভ কলে এবং গুরু মুন্ডা 1.5 একর জমিরে পনিপরিবা ফসল নেউথিলে।
2: সৌর লিফ্ট জলসেচন স্থাপন পরে পরিবারগুড়িক কোশলা শাগ, ধনিয়াপত্র, পাড়ঙ্গ শাগ এবং বন্ধাকোবি, ফুলকোবি, গাজর, মূলা, কাকুড়ি, বিলাতি, ঝুড়ঙ্গ, লঙ্কা, কখারু এবং শিম্ব ফসল উৎপাদন করিপারিলে।
0: সৌর উঠাণ জলসেচন ব্যবস্থা দ্বারা পনিপরিবা চাষ ক্ষেত্রকু উল্লেখনীয় ভাবরে বিস্তার করা যাইথিলা, যাহা নিশ্চিত জলসেচন যোগাই চাষীমানঙ্কু সারা বর্ষ পনিপরিবা চাষ করিবাকু সক্ষম করিথিলা। ପରିବାର ପାଇଁ ନିୟମିତ ଭାବରେ ତାଜା ପନିପରିବା ଉପଲବ୍ଧତା ସୁନିଶ୍ଚିତ କରିଥିଲା। ଏହା ସେମାନଙ୍କର ଦୈନନ୍ଦିନ ଖାଦ୍ୟ ଥାଳିରେ ଖାଦ୍ୟ ବିବିଧତା ମାଧ୍ୟମରେ ପରିବାରର ପୁଷ୍ଟି ଏବଂ ସାମଗ୍ରିକ ଖାଦ୍ୟ ସୁରକ୍ଷାକୁ ଉନ୍ନତ କରିଥିଲା। ଚାଷୀମାନେ ଅତିରିକ୍ତ ପନିପରିବା ଏବଂ ଅନ୍ୟାନ୍ୟ କୃଷି ଉତ୍ପାଦ ବିକ୍ରୟ କରି ନିକଟବର୍ତ୍ତୀ ସାପ୍ତାହିକ ବଜାରରେ ସେମାନଙ୍କର ଅଂଶଗ୍ରହଣ ବୃଦ୍ଧି କରିଥିଲେ, ଯାହା ପରିବାରର ଆୟ ବୃଦ୍ଧି କରିଥିଲା ଏବଂ ଜୀବିକା ସୁରକ୍ଷାକୁ ସୁଦୃଢ଼ କରିଥିଲା।
2: କୃଷକମାନେ ନିୟମିତ ଭାବରେ ନିକଟବର୍ତ୍ତୀ ସାପ୍ତାହିକ ବଜାରରେ ସେମାନଙ୍କର କୃଷି ଉତ୍ପାଦ ବିକ୍ରୟ କରନ୍ତି, ଯାହା ସେମାନଙ୍କ ଜୀବିକା ଏବଂ ପରିବାର ଆୟକୁ ସମର୍ଥନ କରିବାରେ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଭୂମିକା ଗ୍ରହଣ କରେ। ସାପ୍ତାହିକ ବଜାରଗୁଡ଼ିକ ସ୍ଥାନୀୟ ଗ୍ରାହକମାନଙ୍କୁ ସିଧାସଳଖ ତାଜା ପନିପରିବା, ଫଳ ଏବଂ ଜଙ୍ଗଲ ଉତ୍ପାଦ ବିକ୍ରୟ କରିବାରେ ସୁଯୋଗ ପ୍ରଦାନ କରିଥାଏ।
0: ପନିପରିବା ବ୍ୟତୀତ ଚାଷୀମାନେ ସେମାନଙ୍କର ଫାର୍ମ ଏବଂ ନିକଟସ୍ଥ ଜଙ୍ଗଲରୁ ସଂଗୃହୀତ ଋତୁକାଳୀନ ଫଳ ମଧ୍ୟ ବିକ୍ରୟ କରନ୍ତି। ଏଥିରେ ଆମ୍ବ, ବ୍ଲାକ୍ବେରୀ, କୁସୁମବେରୀ, ତେନ୍ତୁଳି ଏବଂ ପଣସ ଅନ୍ତର୍ଭୁକ୍ତ, ଯାହା ପରିବାରକୁ ଅତିରିକ୍ତ ଆୟ ପ୍ରଦାନ କରିଥାଏ। ଚାଷୀମାନେ ବିଡ଼ା ଏବଂ ଗଦାରେ ଉତ୍ପାଦିତ ଦ୍ରବ୍ୟ ବିକ୍ରୟ କରିବାର ପାରମ୍ପରିକ ପଦ୍ଧତି ଅନୁସରଣ କରିଆସୁଛନ୍ତି, ଯାହା ଏହି ଅଞ୍ଚଳର ସ୍ଥାନୀୟ ସମ୍ପ୍ରଦାୟ ମଧ୍ୟରେ ବ୍ୟାପକ ଭାବରେ ଗୃହୀତ ଏବଂ ପସନ୍ଦିତ। ଏହା ସହିତ ପରିବାରଗୁଡ଼ିକ ପଶୁପାଳନ ମଧ୍ୟ କରନ୍ତି। ସେମାନେ ଛେଳି ଏବଂ ଦେଶୀ କୁକୁଡ଼ା ପାଳନ କରନ୍ତି, ଯାହା ପରିବାରକୁ ପରିପୂରକ ଆୟ ଏବଂ ପୁଷ୍ଟିକର ସହାୟତା ପ୍ରଦାନ କରେ।
2: କାନପୁର ଗାଁର ଘଟଣା ଦର୍ଶାଏ ଯେ କିପରି କ୍ଷୁଦ୍ର ଏବଂ ନାମମାତ୍ର ଆଦିବାସୀ ଚାଷୀମାନେ ସାମୂହିକ କୃଷି, ବିବିଧ କୃଷି ଏବଂ ଜଳସେଚନ ଭିତ୍ତିଭୂମିର ସୁବିଧା ମାଧ୍ୟମରେ ସେମାନଙ୍କର ଜୀବିକା ଉନ୍ନତ କରିପାରିବେ। ସୌର ଉଠା ଜଳସେଚନ ସ୍ଥାପନ ପରିବାରଗୁଡ଼ିକୁ ପାରମ୍ପରିକ ଚାଷରୁ ବଜାରମୁଖୀ ପନିପରିବା ଚାଷକୁ ପରିବର୍ତ୍ତନ କରିବାରେ ସାହାଯ୍ୟ କରିଛି।
0: ଡିଏମ୍ଏଫ୍ ସହାୟତାରେ ଉଠା ଜଳସେଚନ କାର୍ଯ୍ୟକ୍ରମ ସମ୍ପର୍କରେ ଓଡ଼ିଶା ଉଠା ଜଳସେଚନ ପ୍ରକଳ୍ପର ନିର୍ବାହୀ ଯନ୍ତ୍ରୀ ଇଞ୍ଜିନିୟର ନିମାଇ ଚରଣ ବେହେରା ଆମ କେନ୍ଦୁଝର ଆମ ଡିଏମ୍ଏଫ୍କୁ କହନ୍ତି।
1: ସାର୍ ନମସ୍କାର। ନମସ୍କାର ଆଜ୍ଞା। ସାର୍ ଉଠା ଜଳସେଚନ ଯାହାକୁ ଆମେ ଲିଫ୍ଟ ଇରିଗେସନ୍ କହୁଛନ୍ତି, ଏଇ ଉଠା ଜଳସେଚନ ମାଧ୍ୟମରେ କୃଷକମାନଙ୍କର କେନ୍ଦୁଝର ଜିଲ୍ଲାରେ କି କି ବିକାଶ ହେଉଛି ଟିକେ କହିବେ ଆଜ୍ଞା।
3: ଆମର ଉଠା ଜଳସେଚନ ମାଧ୍ୟମରେ ଆମର ବିଭିନ୍ନ ପ୍ରକାର ପ୍ରକଳ୍ପ କରାଯାଇଛି। ସେଥିରୁ ଆମର ଯେଉଁ କମ୍ୟୁନିଟି ଲିଫ୍ଟ ଇରିଗେସନ୍ କରାଯାଉଛି, ଯେଉଁଟାକି ରିଭର ଲିଫ୍ଟ ହେଉଛି, ଯେଉଁଥିରେ କି ସହଭାଗିତାରେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଚାଷୀମାନେ ପ୍ରୋଜେକ୍ଟ କରିକିରି ପ୍ରକଳ୍ପ କରିକିରି ସେଥିରେ ଉପକୃତ ହେଉଛନ୍ତି। ଆଉ ସେମିତି ଆମର ଆପଣଙ୍କର ସେମିତି ଯେଉଁଟାକି ଆମର ଯେଉଁଗୁଡ଼ାକ ଟ୍ୟୁବୱେଲ୍ ଗୁଡ଼ାକ ବି ସେମିତି କରାଯାଉଛି ସହଭାଗିତା ହିସାବରେ, ସେଟାକୁ ଆମେ ବହୁତ ଲୋକ ଅନେକ ଲୋକ ମିଶିକିରି ଯେଉଁ ପ୍ରକଳ୍ପକୁ ଆମେ ୟୁଟିଲାଇଜ୍ କରନ୍ତି ସେଟାକୁ ଆମେ କମ୍ୟୁନିଟି ପ୍ରକଳ୍ପ ବୋଲି କହନ୍ତି। ସେଟା ଦୁଇ ପ୍ରକାର, ଗୋଟିଏ ଆମର ରିଭର ଲିଫ୍ଟ ହେଉଛି, ଆଉ ଗୋଟିଏ ଆମର ହେଉଛି ଆପଣଙ୍କର ଟ୍ୟୁବୱେଲ୍। ଏ ଦୁଇ ପ୍ରକାର ଚାଷ କରାହେଉଛି। ତତ୍ ବ୍ୟତୀତ ଆମେ ଡିପ୍ ବୋରୱେଲ୍ କରୁଛୁ, ଯେଉଁଟାକି ବୋଥ୍ ସୋଲାର୍ରେ ହେଉଛି ଆଉ ଆପଣଙ୍କର ଇଲେକ୍ଟ୍ରିକ୍ରେ ହେଉଛି। ଏସବୁ ଆମର RIDF ପଇସାରେ ହେଉଛି। ତା ବାଦ ଆମେ DMF ଆମର କେନ୍ଦୁଝର ଜିଲ୍ଲାରେ ମ୍ୟାକ୍ସିମମ୍ ଆମକୁ DMF ଫାଇନାନ୍ସ କରୁଛି ଆମ ଡିପାର୍ଟମେଣ୍ଟକୁ, ଆମେ ସେଥିରେ ପ୍ରକଳ୍ପ କରୁଛୁ। ଆମେ 2016-17 ଆମେ 25 ବଡ଼ ଯେଉଁଟା କମ୍ୟୁନିଟି ଲିଫ୍ଟିଗେସନ୍ ମୁଁ କହୁଛି ଆମେ ସେଇଟା କରିଥିଲୁ। ସେଥିରେ ଆମେ 500 ଚାଷ ଜମିକୁ ଆମେ ପାଣି ଦେଇପାରୁଛୁ, ଯେଉଁଟାକି ଇଲେକ୍ଟ୍ରିକ୍ରେ କରାହେଇଛି। ପ୍ରତ୍ୟେକ ପ୍ରକଳ୍ପରେ 20 ଲେଖା ଚାଷ କରାଯାଉଛି। ସେମିତି ଆମେ 2018-19 ଆମେ ସୋଲାର ମାଇକ୍ରୋ ଲିଫ୍ଟ ଇରିଗେସନ୍ କଲୁ, ଯେଉଁଟାକି ଆପଣଙ୍କର 121 ଆମେ ଲିଫ୍ଟ ଇରିଗେସନ୍ ପ୍ରକଳ୍ପ।

শিল্পী অলকা ইয়াগনিক এবং কুমার শানু, সঙ্গীত নদীম শ্রবণ, চলচ্চিত্র অংশ

শ্রোতা বন্ধু নমস্কার, আকাশবাণীর যুব কার্যক্রম যুববাণীকে আপনার স্বাগত। যুবমনর স্বপ্ন, সম্ভাবনা ও সৃজনশীলতার এই কার্যক্রমে আজ আমি নিয়ে আসিছু রজ বিদায়ের এক সামান্য কথা, সামান্য আয়োজন। রজ ওড়িয়া জাতির গণপর্ব, মাটি, প্রকৃতি ও নারীত্ব প্রতি সম্মানর এক অনন্য পরম্পরা। এই তিন দিন ধরে হস, খুশি, দোলি, পোড়পিঠা ও গীতর আসরে মুখর হয়ে উঠি এই পর্ব। আজ তৃতীয় দিবসের পাদ রাখিছি এই পর্ব। আজ শেষ রজ, আজ বিদায় রজ। কিন্তু বিদায় মানে শেষ নুহে, বরং নূয়া আশার আরম্ভ, নূয়া পুলক, নূয়া শিহরণ সৃষ্টি করিব এই বর্ষার আগমনী সঙ্গীতরে। এ রজ প্রত্যেক বর্ষ এমিতি আসুথিব, যাউথিব, আমি পুলকিত হউথিব, রোমাঞ্চিত হউথিব। নূয়া পুলক এবং রোমাঞ্চরে পুনি নূয়া কার্য করিবার উন্মাদনা ভরি যাউথিব। এই তো চিরাচরিত জীবনর গতি।

শ্রোতা বন্ধু, সন্ধ্যা 6:02 বনসুরভি আজ এই বাথুড়ি গীত পরিবেশন করবে শিল্পী বিশ্বনাথ নায়ক এবং সাথী। সন্ধ্যা 7টার অ্যালবম গীত। সন্ধ্যা 7:30 কৃষি এবং কৃষি জীবনের কথা, আম চাষবাস। আজ প্রসঙ্গে কৃষিভিত্তিক পর্ব রজ সাক্ষাৎকার প্রস্তুত করেছেন কল্পনা সাহু, সাক্ষাৎকারে অনেক সুধাকর দাস, রিটায়ার্ড প্রফেসর। সন্ধ্যা 8টার চলচ্চিত্র গীত, সন্ধ্যা 8:15 সাপ্তাহিক খবর ক্রমে নমস্কার কেন্দুঝর, রাতে 10টার বিশেষ কার্যক্রম দ্বাদশ বর্ষরে সরকার। রাতে 10:35 সিনে তরঙ্গ, এ প্রচার হওয়ার কার্যক্রম সূচনা।

শেষ হল জনজীবন সঙ্গীতর সুরভী বনসুরভী। শিল্পী থেকে বিশ্বনাথ নায়ক এবং সাথী পরিবেশন কলে রজ অবসরের বাথুড়ি গীত। আকাশবাণী কেন্দুঝর সময় সন্ধ্যা 6:10 হওয়া যাচ্ছে। গোস্বামী তুলসীদাস কৃত শ্রীরামচরিত মানস আকাশবাণী কটক কেন্দ্র।

0: শ্রোতা বন্ধু, আমদেশ ভারত এবে বিকশিত দেশ ভাবে বিশ্বরে না করিবা উদ্যম জারি রাখিছি। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 2047 মশিয়া সুদ্ধা যে বিকশিত ভারতর আহ্বান দেইছন্তি তাকু পূরণ করিবা পাই আমার সম্মিলিত উদ্যম জারি রহিছি। এবে কেন্দ্রের সরকারকু 12 বর্ষ পূরিছি। চাষী, মহিলা, যুববর্গ, গরিব তথা পছুয়াবর্গঙ্ক সর্বাঙ্গীন বিকাশ দিগরে অনেক পদক্ষেপ নেইছন্তি আম সরকার। এই অবসরে আজ রয়েছে আলোচনা কেন্দ্র সরকারঙ্ক 12 বর্ষ এ সম্পর্কে আলোচনা করুছন্তি লেখিকা তথা গবেষিকা অনসূয়া মিশ্র।
1: স্বাধীন ভারতের 15তম প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র দামোদর দাস মোদী 2014 মশিয়া মে মাস 26 তারিখে প্রধানমন্ত্রী রূপে শপথ গ্রহণ করেছিলেন। সেই দিন ঠারু ইতিমধ্যে 12 বর্ষ পূরণ হয়ে সারা। ভারতের গরিব লোক, অন্নদাতা, যুবপিঢ়ি এবং মহিলাকে সশক্ত করা উদ্দেশ্যে তাঁর স্বপ্নকে বিভিন্ন যোজনার নাম দিয়ে আম দেশকে এক সশক্ত তথা সমৃদ্ধ দেশের গৌরবরে গৌরবান্বিত করাই পারিছন্তি। আর্থিক ক্ষেত্রে আম দেশের স্থান চতুর্থরে পৌঁছিবা আমপাই কম গৌরবর কথা নুহে। সেইপাই প্রধানমন্ত্রী মোদী সমগ্র পৃথিবীরে নিজের স্বতন্ত্র পরিচয় সৃষ্টি করে পারিছন্তি। ভারতকে আগেই নেবারে মুখ্য ভূমিকা গ্রহণ করেছিবা তাঁক কল্পনার যোজনাগুড়িক মধ্যে ফোকাল ফর লোকাল বা স্থানীয় পদার্থর চাহিদাকে সম্প্রসারণ করে দেশ বিদেশে পৌঁছাইবার প্রয়াস, তাপরে স্টার্ট আপ ইন্ডিয়া নামক যোজনার ছোট ব্যবসায়ের বড় ব্যবসায় পাই আর্থিক সহায়তা যোগাইবা, বিকশিত ভারত খেলো ইন্ডিয়া নামক যোজনা মাধ্যমে যুববর্গকে খেল প্রতি আকৃষ্ট করা এবং সেইপাই স্টাডিয়াম নির্মাণ ঠার আরম্ভ করে খেল সরঞ্জাম যোগাইবা যায় সবু আবশ্যকতা পূরণ করা এবে প্রাধান্য দিয়া যাচ্ছে। ভারত বর্ষে যুবক মানক সংখ্যা নেই ভারত বর্ষকে এবে যুব ভারত বলে কুহ। আমার যশস্বী প্রধানমন্ত্রী মন কি বাত কার্যক্রম জরিয়া

শিল্পী অভিজিৎ এবং অলকা ইয়াগনিক, সঙ্গীতা নাদিম শ্রবণ, চলচ্চিত্র ধড়কন।

শ্রোতা বন্ধু নমস্কার, নমস্কার। কেন্দুঝরর আজির সংস্করণকু সাদরে স্বাগত আপন মানঙ্কু। হৃদয়ের পবিত্রতা হি শ্রেষ্ঠতম সম্পদ। এই পবিত্রতারূপী ভিত্তিভূমি উপরে ভগবানকর প্রসাদ মুন্ড টেকি থাকে। এই পবিত্র বা স্বচ্ছ হৃদয়ের এভাবে শক্তি অছি যাহা অসম্ভবকু বি সম্ভব করে থাকে। থরে এই পবিত্রতা বা স্বচ্ছতারূপী বীজ হৃদয়ের পতি হয়ে গেলে এহা শহ শহ শাখা মেলি পবিত্র দ্রুমরে সময়ক্রমে পরিণত হয়ে থাকে। এইভাবে এক পবিত্র হৃদয়ের অধিকারী হলে একলব্য। রাজপ্রসাদর আভিজাত্য বহু দূরে থাকা এই জঙ্গলি মানুষের কিন্তু ভাগ্য উপরে টিকিয়ে হলে বিশ্বাস নথিলা। মানুষ নিজে চেষ্টা কলে ভাগ্য নামক এই অদেখা মানচিত্রকু সম্পূর্ণ বদলে দেইপারে। ঠিক যেমিতি কুম্ভার হাতর কঞ্চা মাটি পিণ্ডলটির হাঁডি মাঠিয়া এমিতি কেতে কণ সৃষ্টি হয়ে থাকে। জনে আরণ্যক মানুষ হিসাবে যুদ্ধ বিদ্যা শিক্ষালাভ করা মন ভিতরে থিবা অদম্য পিপাসাকু সে আউ বেশি দিন চাপি রাখি পারি নথিলে। বহু আশা ভরসা নেই সে যাইথিলে গুরু দ্রোণাচার্যঙ্ক নিকটকু, যিয়ে পাণ্ডব ও কৌরব মানঙ্কর অস্ত্রগুরু থিলে। পবিত্র হৃদয়রে তাঙ্কর গুরুঙ্ক প্রতি থিলা অমাপ ভক্তি ও সম্মান। তারি বলরে সে তথাকথিত আভিজাত্যর কটকণাকু ন মানি সেদিন গুরু দ্রোণাচার্যঙ্ক সম্মুখরে উপস্থিত হয়েছিল। সেদিন কিন্তু শিক্ষার্থী মানঙ্কর ক্রূর অটহাস্যরে সতে যেপরি তাঙ্কর শ্বাসরুদ্ধ হয়ে যাইথিলা, পাদ তলার মাটি তলকু খসি যাইথিলা যেমিতি। বড় অসহায় ভাবরে শিশ্বত ভিক্ষা করুথিবা একলব্য চাহি রইথিলে গুরু দ্রোণাচার্যঙ্ক মুহঁকু। গুরু দ্রোণাচার্য ভল ভাবরে বুঝিথিলে এই শিষ্যটির অন্তরকু, তার পবিত্র হৃদয়রে তাঙ্ক প্রতি থিবা শ্রদ্ধা এবং সম্মানকু। গুরুঙ্ক সম্মুখরে দুর্যোধন দুঃশাসন আদিঙ্ক প্রদত্ত ভাব ক্রমশ ভয়ঙ্কর রূপ ধরুথিলা। দ্রোণাচার্য মনে মনে খুব অনুতপ্ত হেউথিলে। তাঙ্কর শিষ্যত গ্রহণ পাই এতে দূর ধাই আসিথিবা সরল নিষ্পাপ পবিত্র হৃদয়ের একলব্য মানসিক উদ্বোধনকু দেখি এক বলিষ্ঠ পরম্পরার পৃষ্ঠপোষক থিলে দ্রোণাচার্য। আউ সেই পরম্পরা আভিজাত্য গোষ্ঠীর বন্ধনী মধ্যে আবদ্ধ রইথিলা। মানুষকু মানুষের উচিত অধিকার নদেই সম্ভ্রান্ত পরম্পরার দোহাই দেই সে যে এক ভুল করিবাকু যাউছন্তি আত্মঘাতী কার্য করুছন্তি এহা সম্ভবতঃ সে জানিপারিথিলে। রাজশক্তির বলিষ্ঠ বাহুছায়া তলে আশ্রয় নেইথিবা ব্যক্তি আউ কণ বা করিপারন্তে। সে একলব্যর পবিত্র হৃদয়কু দেখিপারুথিলে, আউ দেখিপারুথিলে দুর্যোধন দুঃশাসন এমানঙ্ক হৃদয় ভিতরে লুচি রহিথিবা অহংকারকু। সেদিন রিক্ত হস্তরে দুর্বিষহ লাঞ্ছনার বোঝ নেই একলব্য ফেরিথিলে। ভাবিনেলে শিক্ষার আগ্রহ মন ভিতরে বঞ্চিথিলে, পবিত্র হৃদয়রে কাঠ পথরকু গুরুমানে বি নিষ্ঠার সহ সাধনা করা যাইপারে। সেই একনিষ্ঠ সাধনারে শেষরে একলব্য অপরাজয় ধনুর্ধারী হয়ে পারিথিলে।

শ্রোতা বন্ধু, থরুটি ভাবন্তু আউ কহন্তু দেখি, আম লোক মানে কাহিকি হসন্তি? এ প্রশ্নটি আপনক পরি অনেক ব্যক্তিক মনরে কৌতূহল সৃষ্টি করুলে মধ্য খুব কম লোক মনরে এ বিস্ময় উপজাই থাকে। কারণ সাধারণত লোক মানে ধরে নিয়ন্তি যে আমি মানে থট্টা মজার কথা শুনে হসি থাকি, কিন্তু হসর অন্তরালে যে এক বিরাট সামাজিক উপযোগিতা রয়েছে এ বিষয়ে আমি মানে সচেতন হয়ে নথান্তি। আউ প্রকৃতরে থটা মজার কথা নথাই মধ্য লোক মানে সামাজিক পরিবেশে হসি থাকে। তেবে লোক মানে একাকি থিবা সময়রে হসিবার উদাহরণ খুব কম দেখিবাকু মিলিথায়। হস ও হাস্য রসিকতা পরস্পর সম্বন্ধিত হেলে মধ্য এমানে কিন্তু পৃথক। হস বি খুব পুরাতন, আদি মানবর ক্রীড়াকালীন শব্দ ঝঙ্কারু এর উন্মেষ ঘটিছে। এই উৎসরু মানবিক হসর বিকাশ ঘটিছে। বহু বর্ষ পূর্বে ডারউইন লক্ষ্য করেছিল যে শিম্পাঞ্জি মানে পরস্পরক স্পর্শ কলাবেলে এক প্রকারের শব্দ সেমানে সৃষ্টি করছেন। এই মূল শব্দরু ধীরে ধীরে মানবিক হসর বিবর্তন ঘটিছে বলে ডারউইন কইছেন। আউ কহিবা অনাবশ্যক যে আমার হাস্য রসিকতা এই মূল হসর এক বিকশিত আধুনিক রূপ। আধুনিক যুগরে বিভিন্ন গোষ্ঠী ভিন্ন ভিন্ন পরিবেশ এবং পৃথক পৃথক শব্দ মাত্রার হস সংগ্রহ করা যাই সে সবুর বিশ্লেষণ করা যাচ্ছে। বিশ্লেষণ ফলরে হস সম্পর্কের কেতোটি অনালোচিত দিগর মধ্য সন্ধান বি মিলিপারিছে। এমিতি বি লক্ষ্য করা যাইছি যে নিসঙ্গ পরিবেশ তুলনায় সামাজিক পরিবেশে এই মানুষ প্রায়তঃ 40 গুণ অধিক হসি থাকে। নিসঙ্গ অবস্থায় মনুষ্য সাধারণত স্বগতোক্তি করে থাকে কিংবা স্মিতহাস্য হসি থাকে। পুনি আমি ভাবি থাকু যে অন্য মানকর কথা শুনে আমি মানে হসি থাকে, কিন্তু কথাবার্তা সময়রে লোক মানে নিজ কথা মঝিরে 46% অধিক হসিবার প্রমাণ রয়েছে। হসিবার অব্যবহিত পূর্বরু বি ব্যক্তি প্রকাশ করুথিবা মন্তব্য মানক মধ্যরু কেবল 10-15% অংশরে হসর উপাদান রইথায়। আহুরি মধ্য দেখা যাইছি যে অনেক সময়রে লোক মানে কথা মঝিরে হসকু এক বিরাম রূপে প্রয়োগ করে থাকে। জন্ম সময়রু বধির থিবা পিলা মানে সেমানকর সাংকেতিক ভাষা ব্যবহার কলাবেলে সেইপরি কথাস্রোতর মঝিরে হস সংকেতকু বিরাম চিহ্ন রূপে প্রয়োগ করে থাকে। হসিবার অন্য গোটিয়ে দিগ হচ্ছে এর সংক্রমণ লক্ষণ। কান্দিবা পরি হসিবা মধ্য সংক্রমিত হয়ে থাকে। জনকু হসিবার দেখিলে হসিবার ইচ্ছা আমার তীব্র হয়ে থাকে। থটা মজা কথা শুনে আমি মানে হসুলে মধ্য মুখ্যতঃ আমার সামাজিক সম্পর্কর নিবিড়তা বৃদ্ধি পাই আমি হসর প্রয়োগ করে থাকে। অবশ্য হসর বিভিন্ন রূপরেখ রয়েছে, যেমিতিকি স্মিত হস, খিলিখিলি হস, পেট পুরা হা হা করে হস, এইমিতি বিভিন্ন ধরনের হস আমার দৈনন্দিন জীবনরে প্রকাশ পাই। তেবে মোটামুটি ভাবে প্রমাণ মিলিছে যে শব্দহীন হস তুলনায় শব্দায়িত হস অপেক্ষাকৃত অধিক পরিমাণের নির্ভরযোগ্য সামাজিক সম্পর্কর সূচক হয়ে থাকে। থরে বিভিন্ন ধরনের হসর নমুনা নিয়ে যাই পুরুষ ও নারী মানুষ সেগুলিকর আকর্ষণশীলতা আকলন করা সুযোগ দিয়া যাই। দেখাগলা যে পুরুষ ও নারী মানে শব্দহীন অনুচ্চ স্বরর হস অপেক্ষা শব্দায়িত হস প্রতি অধিক পছন্দ ব্যক্ত করছেন। কেতেক স্থলরে অনুচ্চ শব্দর হস বা যাহাকু আমি স্মিতহাস্য বলে গ্রহণ করে থাকি এহাকু দ্বৈত অর্থরে মধ্যে গ্রহণ করা যাচ্ছে। এভাবে হস পছন্দ কিংবা না পছন্দর সূচক হয়ে পড়ে বলে মনরে সংশয় রয়েছে। আউ অন্যপক্ষে উচ্চ স্বরর মুক্ত হসটি প্রকৃতরে ব্যক্তির অনুকূল মনোবৃত্তিকু হি প্রকাশ করে পড়ুছে। প্রাণী জগতর বিবর্তন ধারে মনুষ্য প্রথমে হস শিখি কি কথা শিখি তাহা বর্তমান স্নায়ু মনোবিজ্ঞানী মানে মস্তিষ্কর হসকেন্দ্র ও কথাকেন্দ্রর তুলনাত্মক প্রাচীনত্ব পরীক্ষা করে স্থির করিবারে প্রয়াস করুছন্তি।

শ্রোতাবন্ধু, আমি টিকি জ্বর কি কাশ হয়ে গেলে বা যদি টিকি থা ধরে যায় তেমনি সঙ্গে সঙ্গে আমি থা বটিকা সহ কিছু আন্টিবায়োটিক খাই থাকে। তেমনি আপনার কহিপারে কি এই আন্টিবায়োটিক কন? হ্যাঁ আজ্ঞা, এই আন্টিবায়োটিক হচ্ছে এক প্রকারের ঔষধ যা শরীর মধ্যে রোগ সৃষ্টিকারী জীবাণু, ভূতাণু, বীজাণু এবং ব্যাকটেরিয়ার বিনাশ করা সহ সংক্রমণকে মধ্যে নিয়ন্ত্রিত করে থাকে। অধিকাংশ আন্টিবায়োটিক ঔষধ কিন্তু পরস্পর বিরোধী ও রোগ সৃষ্টি করুথবা অণুজীব, সূক্ষ্ম জীবাণু, বীজাণু বা ভূতাণুকে নেই প্রস্তুত করা যাই থাকে। আউ এঠারে আমি আপনার মনে পকাই দেবু যে 1928 মসিহারে আলেকজাণ্ডার ফ্লেমিং প্রথম প্রাকৃতিক আন্টিবায়োটিক পেনসিলিনর আবিষ্কার করেছিলেন এবং 1942 মসিহারে সেলমান ওয়াক্সম্যান এই রোগ সৃষ্টিকারী বীজাণু, জীবাণু বা ব্যাকটেরিয়া বিনাশকারী ঔষধকু আন্টিবায়োটিক বলে নামকরণ করেছিলেন। শ্রোতা বন্ধু, আপনার জানিছেন্তি কি পাহাড়ে থিবা জঙ্গলরে থরে নিয়া লাগিলে উপরু তল অপেক্ষা তলু উপরকু

প্রিয় শ্রোতা বন্ধু, আপনা শুনিলে দুই আখ নামা বিরহ বেদনা ও হৃদয়ের নীরব আকুলতাকে বহুত সুন্দরভাবে প্রকাশ করেছে এই গীতটি। প্রেমর পথরে কেবে খুশি তো কেবে

শ্রোতা বন্ধু, যেতেবেলে হৃদয়ে ফুল হয়ে ফুটে প্রেম, সেতবে প্রত্যেক মুহূর্ত লাগে উৎসব পরি। আজ হাম গীতটি রয়েছে সেই রোমান্টিক অনুভবর মধুরতা। এবে শুনিবা এমিতি এক গীত যা প্রেমর গভীরতাকে আহুরি নিবিড় করে দিয়ে। যারা শিলশিলি

প্রিয় শ্রোতা বন্ধু, চলচ্চিত্র সাথীর সুমধুর গীতগুলি সহ আজির সিনে তরঙ্গ এখানে সমাপ্ত করছু। বন্ধুত্ব, প্রেম, বিরহ ও জীবনর বিভিন্ন অনুভূতি নিয়ে নির্মিত এই গীতগুলি সঙ্গীত প্রেমীক হৃদয়ে আজি মধ্যে সমান ভাবে স্থান পাইছি। আসন্তা সময়ের পুনি এক নূয় চলচ্চিত্র ও তাহার মনছুঁয়া গীত সহ ভেটবু আপনার। সে পর্যন্ত বিদায় নিয়ে রুচি মু গোপীনাথ, নমস্কার। এই গীত শেষ গীত।

রূপালী পর্দার গীতকে নিয়ে আমার কার্যক্রম আসেনি, তরঙ্গ শেষ হল। আকাশবাণী কেন্দুঝর, পরবর্তী কার্যক্রম হিন্দিরে সম্বাদ রিলে করে প্রচার করছু আকাশবাণী হিন্দি কেন্দ্র, শুনিপারে কিছুক্ষণ অন্তরের।